0: নূপুর আদি 2019 সিকানা 2061 ডেট সাপেক কাতা রেজিস্ট্রেশন পুঙ্গাতি ডিস্ট্রিক্ট কারগিল অনুসারিয়া 14,159 নাতি টোটাল রেজিস্ট্রেশন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন সোসেন দেয়া না লাগবাগ 13,905 বেনিফিশিয়ারিজ লাদি বেনিফিট পো তানা দিয়ে গেপ চি খাচিক লুজ দে 14,159 না তানা 13,905 2019 সিকানা 2026 সাপেক্ষে ফার্মার্স লা টোটাল 51,40,18,000 পেনি থপস খানিন স্যার থপস নিও টিল দাসা আতা 2026 সি কিস নিসপিয়ন সিন
1: কাসা
0: আখরি কিস পো ইয়াং দাসা ইয়ং মা দেনা সোন সিন স্যার চাত ইমান নিমোর বিমোর সোন সিন ছানা ওদিফিয়া আচাস দিয়াল গুজারিস নিয়ান মেসা পো ইয়াং সার্চিক জেরে কি ই কে বি সি মানা চুয়া
1: গানা মে চো চুয়া গোসিন স্যার বখশিস গুলদার সাহেব তা ইয়ারি মুল বিনা জিনিয়ান দি পিএম কিসান ইয়ারান দি তন্ত ওয়াত দা সিল বানা জুমা তা দু তাসপা শুন দি কি গাতি গভর্নমেন্ট খাস গাতি নিয়াল বাজন সাগেত পানলা গসুক শিয়া রক্স বেন্দু কোয়ে গদুন খরা আতা ফ্যাসিলিটি গাম মালে চুসে টেকনোলজি স্টোরি কাম আতা মোবাইল কাম কোয়া দি 21 21 এ বিয়ারে জাসান মজুদা তুকলা লক্স লক্স গম্বাল লেনি চিংয়ান নিয়ান চিংয়ান তুক মাতি সাগেত পানলা রক্স লা চুসিন জাই নি গুলা সাতারে পিএম কিসান স্কুল লা মাতি সাগেত পানলা মন দমস পেরাজ দমত কোয়া সান্দি স্পেরান লা সাহাবাজ তুজি ফান্তক লানুক নি সানসে কা প্রোগ্রাম মে গুলা সাতারে চিপ শিনজি সালে মাতি সাগেত পানলা
0: নি ফ্রেন্ড পুদিয়ান কি খাসকার মেন চিসপু পিএম কিসান ফার্মার সাগাজু
1: কাসা
0: নিয়ান মিসাপু রাঙি অ্যাকাউন্ট সাক চেক বিফিয়া ইয়াব গা ন্যাশনাল লাউন ইন টাউজেস কি গা ফার্মার সিজ দাকসা 4 মহিনা ছাচিং আতি ফার্মার সাগাজ জুবাসে নিমা দেসে দু দে আপোসা হিরাজা না না পেনে মায়ো পেনে বুকিং বুতে মা চিচি জেন কি না পেনে ওস পিএম কিসান ইজ দেয়া এ জেন না পেনে মায়ো ওদু চলা নি তাসে মানা মাদুপা
1: কাসা
0: হর চার চার মহিনের গে আপনা ইয়া তিন তিন মহিনের গে আপনা আছি পিএম কিসান অফিস লাইওসে রাঙে আধার পুকুরে গা দো মেন চিজ পু রেজিস্ট্রেশন ইউ কান পিএম কিসান লাই ওদুন সায়োসে রাঙে আধার পুকুরে ওসে রাঙে পিএম কিসানি স্ট্যাটাস পু চাক বাই ওচা ইয়া সুচি গা কো মোবাইল স্টুল বা কাতো শেষ পন না কাতো গাচাস পিএম কিসান অফিস লাও মোবাইল পুকুরে গাচাস দেন অ্যাপস পু ইনস্টল বাস্তান ওদিয়া গাচু গা রাঙে রাঙে স্ট্যাটাস পু খংমা দুক সে রাঙে পেনে ইয়ং সা মায়ং সর্তাং খুরাং ইয়ং চিন স্ট্যাটাস চাক বাং ইয়ং চিন চানে মিমাং দূর লাও ইয়ং সে কারগিল বা মায়ং নং রাঙে মোবাইল দাসা তা টেকনোলজি ইয়ারেস দিস টেকনোলজি জামানা ইন চানে রাঙে মোবাইল কানো রাঙে পিএম কিসান স্ট্যাটাস আ চাক বাং ইয়ং চাইন দে প্লেস নিয়ান মিসা পু দি ই কে ভি সি চাও মানা খাকচান জারুরিন ই কে ভি সি হর ফাইন্যান্সিয়াল ইয়ার ইয়ানু দিচিক 2026 ইয়ান চো না আগলে সার 2027-28 ইয়ান ইয়ান চো খাকচান জারুরিন
1: বখশিস গুলদার সাহেব তুস ফিনসিং আজি স্টুডিওস কিতে পিএম কিসান সম্মান নিধি স্কলা ইয়ারে সাথে সাগিয়াত পানি ফিয়া ফেসে সঙ্গতি নিয়াল বাচার গোজুম চে সাগিয়াত পানি ফিয়া সলপু বসে দি পুসিকি মিস কলা জেস সঙ্গতে সঙ্গতে আমা জাত খো জারি দিসপেরাও নি কানা ফান্তুক দানু জেরে নিয়াল রস পচি গেরা আজি স্টুডিওস কিতে মিনা বখশিস নিয়ান কানুন ইয়া প্রোগ্রাম তাকানুন লা দ্রিনি খাতুস পুন মিনজু পিএম কিসান ইয়াংতে এক্সপার্ট পুন মিন গুলজার হোসেন সাহেব পিএম কিসান সেল ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস কারগিল না ইয়াং দিরিঙি সেবা সংকল্প অভিয়ানি প্রোগ্রামি দিসিরপুদি কা ছমস আজকে ইয়াং সোমা টপিক চিনবু ইয়া দিদুন লেপচা দেমন পোং আচা ইজিন ছস দেবস ইয়া জিও খদানা সামানে ফারাম